0: जय जगन्नाथ नमस्कार
1: ভাই নমস্কার স্বাগত জনাচ্ছি আজ হরগুঞ্জন কার্যক্রম
0: রেডিও লাভর নারায়ণ প্রধান বিবরণপুর বুগুড়া জেলা গঞ্জাম
1: আজ্ঞা ভাই কেমতি অছেন আপন
0: বহুত বড়িয়া আছি ভালো আছি আপনি কেমতি আছেন
1: ভাই মু বি বহুত ভালো আছি আর আপনার ঘরে সমস্ত কেমতি অছেন
0: হ্যাঁ ঘরে সব বহুত বড়িয়া আছেন ভালো আছেন
1: আজ্ঞা তাহলে ভাই সেপটর খবর কোন খরা কেমতি হচ্ছে কেমতি কোন চলছে আপনার বাণিজ্য ব্যবসায় সব
0: মোর তো আইসক্রিম বেপার মু সবলে কই আইসক্রিম বেপার ভালো চলছে মোর খরা জোর হচ্ছে
1: ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆମକୁ କଲ୍ କରିଥିବାରୁ ଆଜ୍ଞା ଭାଇ ନମସ୍କାର।

0: আবাবা খাই খারা চেগলানের মাপুরু খাই করবি খাই কাম করবুস খাই ঘর কাতা বুঝবুস হে জিন্তি কারা চেগলানি ভুন সমান খিন্দ্রি গালা ইয়ো ই বৈঠক লগে মিশা আসলি যে খাইটা মিশা না ইয়ো হে কি মিশা বসত নাই
1: খাই খাইটা নাই মই আছি আপা এ দেয়ালি নি
0: তুই রেলে আর খাই লাবতি কইলুস নি আছে বলি করি সে ফ্যান ফোনা টিকে লগাইলে ন এটা যে
1: ফ্যান খাইটা এসি মিশা লাগাই দিব তো
0: কাজ করা কম তুই আর জবর জোয়ার করলি নি তকে খাই কবি তা ভণ্ডকু এ খা রাখে এ কাম দাঁদাম দেখবাকে কাম করবাকে মন ন লাগলানি যেন্তি খারা হেলানি খাই করবো এলে কো হে
1: খারা দিনে তো খারা হয়েছে
0: ও এই শাখা এমনি জবর খারা এলে আর মর বাকি নই যে
1: সেটার লাগে সকাল সকাল কাম করে দিয়ে সাপা ইয়ে উদু দিয়া খেলা বলে
0: সপ্তাহ কইলুস নে বড়িয়া কথা কইলুস নে যে এলে সাকলিয়া সাকলিয়া গরম কাম চিল্লে সিনা ফাদায় কাম করবি ও এই ঘরের কাম তো ন চিড়ে সাতরাকে দেবী খাইবাকে সাতরিকে দেবী খাইবাকে পিলা টকির কথা বুঝবি এ বাটে অন্ডার কথা বুঝবি সে সব কাম সরলে সরে পাদাই যাবি মোর মাছবি কবা খাজে
1: মাঝি টকি মন কে জবরাকা কাম
0: ও তুই সপ্তাহ কইলুস নে তুই কিনতি কি মোর কথাকে
1: মাতর কাই করবি যেতে দুঃখ হেলে মিশা তাকে খন্ডে সুবিধা করবার
0: আছে কিন্তু সুবিধা করলো আছিস কি তুই
1: কাই বলবি তা আরে আমার তহসিলদার বাবুকে লেখি করে দিল্লি আছে সে কাই রেড কি রস বলি করে ওটা আছে সিটি তানু তাকে গোটে 10,000 টাকা ওটা মিললা আছে
0: ওই ওই ওই সে রেড ক্রস বলবাটা বলে মুই মিশা শুনলি আছি বন্ধু সেটা পিনি সে মাস্টার মনে স্কুলে পড়বা পিলা মনকে হাই মাস্টার পিনি ট্রেনিং দিছি পিনি সেটা আরে মাসকে দুই থর দিছি কি হপ্তাকে গোটে দিন দিছি কি সে ট্রেনিং ভিতরে পিনি পিলা মনে খিন্তি সে মাঠ বাজলে সরি কাই অসপরা লগাইবাটা আর কোনটি অ্যাক্সিডেন্ট হলে যাই করে তাঙ্গ মনে সাইজ করবাটা সেটা মানে শিখাইছি পিনি
1: রেড ক্রস ভিতরে আছে
0: ওই এলে তুই আই পিলা মনে ডাকি করে একা সেটাকে সাইজ করলুস নাকি
1: সে পিলা মন মিশা আসি রেলে আর পুলিশ বাবু মন মিশা আসি রেলে আর সেটি লেখা লেখি করি করে নেলে সব জিনিস আর তাকে ওটে 10,000 টাকা সাইজ দেলা
0: খাই করবো তা জীবন পরাণর তো কথা কারি পরাণ গালা বলে মন অল্প দুঃখা লাগলা যে এলে আমি দুঃখ হলে আর এইছি কি আমার বাই বোন অল্প গীত হলে গোটে শুনাই দেউ
1: গীত গোটে শুনাই দে সাপা মন জবর বিশুকালা
0: আলে আলে শুনাই দেউ খাই।

0: ইন্তি দুঃখ সুখ তো চালতে রয়েছি একা, দুঃখলে চালি নয় কি অধিক সুখ এলে মিশে চালি নয়, সমান রেবার আছে কি নাই
1: হেলে
0: তুই খয়বাটা জিন্তি হবে সে রেড ক্রস বলবাটা নাকি সেটা ওটা সিন্তি পাড়াটা কাতা ওটা মুই জিকাই আলি আছি তাকে শুনে দু হ্যাঁ
1: শুনে দে শুনে দে
2: আলে বাবু জুয়ার লাগো
3: জুয়ার জুয়ার
2: তোমার না কাইটা
3: মোর না অনিল কুমার পতি
2: তোমার ঘর কোনটি
3: মোর ঘর দামনজড়ি
2: বাবু কই দিয়াছে রেড ক্রস বলে কাইটা আর এই ভিতরে পিলা টকি মানে বিড়াইলে কাই লাভ হয়েছি
3: দেখুন রেড ক্রস হচ্ছে গোটে স্বেচ্ছাসেবী সংগঠন ও এটা সারা ভারত নহে সারা বিশ্বরে পরিচালিত হচ্ছে সবুঠারু বড় সংগঠন স্বেচ্ছাসেবী ভাবরে সেমানে কাম করন্তি রেড ক্রস রে আমি পিলামানকু মিশাউতু সেমানকর কিছিটা জীবনশৈলীরে পরিবর্তন মধ্যে হচ্ছে স্বেচ্ছাসেবী ভাবরে অনেক জায়গায় কাম করে পারতন্তি উদাহরণ স্বরূপ কোটি গোটে রথযাত্রা হলা কোটি গোটে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে মেডিকাল টিম সহিত মিশিকিরি মানে সাহায্য জনসাধারণকু করুচন্তি এবং তার নিজের পরিবারকু সেমানে দেখাচাহা করিকিরি সেমানে সবু নিজের জীবনশৈলীকু মধ্যে পরিবর্তন করুচন্তি অনেক জায়গায়।

0: ও আজি রাতে 8:15 শিল্পী যোগেন্দ্র মহাপাত্র এবং কুন্তি বেহেরা গীত রচনা অশোক মিশ্র এবং সঙ্গীত পরিচালনা প্রদীপ কুমার পাত্র রাতে 8:30 প্রচার করব শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম এথিরে শুনিবে সারঙ্গী বাদন পরিবেশন করিবে উস্তাদ সাবরি খান রাতে 9:30 শুনিবে নাটক কৌটিল্যঙ্ক সন্ন্যাস মূল রচনা রতনলাল যোশী ওড়িয়া অনুবাদ এবং প্রযোজনা নরেন্দ্রনাথ পট্টনায়ক সহযোগিতা রঞ্জন কুমার বেহেরা শ্রোতাঙ্ক অনুরোধে হিন্দি চলচ্চিত্রর গীত শুনিবে রাতে 10টায় রাতে 10:30 শুনিবে লোকগীত এথিরে শুনিবে খঞ্জনি এবং ধুড়কি গীত পরে পরে রয়েছে কেন্দ্রা গীত এথিলা আজি আম কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা এথর আসন্তু জানিবা আসন্তাকালি আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর প্রচার হওয়াকু থিবা কিছু কার্যক্রম সম্পর্কে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা প্রচার করিবু আসন্তাকালি সকাল 6:05 শিল্পী অপর্ণা নেনে লক্ষ্মীনারায়ণ বেহেরা সুনন্দা পট্টনায়ক সুবীর কুমার দাস ইতিশ্রী বেহেরা এবং বীণা দেবী সকাল 6:25 শুনিবে রামচরিত মানস আজির অনুচিন্তা সকাল 6:35 আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জুড়ি প্রচার করিবু সকাল 6:45 এথিরে শুনিবে কন্ধ সম্প্রদায়ের গীত পরিবেশন করেছেন রামচন্দ্র সারকা এবং সাথী সকাল 7:25 প্রচার করিব বর্ণবিবাহ বর্ণালী ক্রমে সম্ভাবনা কার্যক্রম এথিরে বিষয় রয়েছে যা পুয়কু সাপ কামুড়ে সুরলহরী শুণবে সকাল 8:30 শিল্পী বেণুধর সুবুদ্ধি এবং বীণাপাণী পুরোহিত গীতিধারা সকাল 9টায় এবং সপ্তধারা শুণবে সকাল 9:30 সুগম সঙ্গীত প্রচার করিব সকাল 8:45 হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে পূর্বাহ্ন 10:05 দিন 12টায় এবং দিন 2:15 দিন 11টায় শুণবে লোকনাট কন্ধ ভাষার কার্যক্রম পুনেলেঞ্জ প্রচার করিব দিন 12:30 দিন 12:50 শুণবে কেতোটি ভক্তি গীত দিন 1:20 প্রচার করিব কিশোর ভারতী কার্যক্রম এথিরে আলোচনার রয়েছে গোলাপ ফুলর দেশ বুলগেরিয়া আলোচক কেদারেশ্বর পট্টনায়ক অপরাহ্ন 5টায় যুববাণী এথিরে বহুজন হিতায় বহুজন সুখায় আকাশবাণী সম্পর্কে সাক্ষাৎকার শুণবে অপরাহ্ন 5:30 প্রচার করিব চৈতিজন কার্যক্রম এথিরে হালচালে শুণবে পক্ষীমানঙ্কর স্থান পরিবর্তন সম্পর্কে ভেটঘাটে রয়েছে অগ্নিশম বিভাগর কাম কাইটা এবং সাক্ষাৎকারে শুণবে খরাদিনে ঘরে রেবা পশুপক্ষীর যতন সম্পর্কে সন্ধ্যা 6:10 শুণবে হিন্দি চলচ্চিত্রর গীত শ্রীমদ ভাগবত প্রচার করিব সন্ধ্যা 6:20 সন্ধ্যা 6:30 শুণবে হিন্দি ভজন রাতে 7টায় এবং রাতে 8টায় শুণবে ওড়িয়া চলচ্চিত্রর গীত পরিবার কল্যাণ কার্যক্রম আম ঘর আম সংসার প্রচার করিব রাতে 8:10 এথিরে শুণবে মহিলা মানঙ্ক পাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কেতে জরুরি এ সম্পর্কে এক সাক্ষাৎকার পরে পরে স্বাস্থ্য সূচনায় রয়েছে টিকাকরণের গুরুত্ব এবং অংশুঘাত প্রতি সতর্কতা সম্পর্কে শুনিলে কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা আকাশবাণী জয়পুর
1: আপন জনে ব্যবসায়ী কি আউ আপনক ব্যবসায়কু বড়াইবাকু চাহুচন্তি কি
2: তেবে চিন্তা করন্তু নাহি এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব
1: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আউ আপনকর ব্যবসায়কু বড়ান্তু
2: সুলভ দররে আপনকর ব্যবসায়র বিজ্ঞাপন পৌঁছি যিব সবুঠি সবু সময়রে আউ সমস্তক পাখরে
1: বিজ্ঞাপন পাই যোগাযোগ করন্তু 8280306927 কিম্বা 9449408097 নম্বর রে
2: আকাশবাণী জয়পুর সদা আপনক সাথিরে সবু সময়রে আপনক সেবারে
0: আকাশবাণী জয়পুর আসন্তু শুনিবা জুদাই কথাচিত্রর গীতটি গীতটিরে কণ্ঠদান করেছেন আলকা।

0: জনা আউ সেমানকর ডাহণ হাত মোটা রকম টঙ্কা দিয়ে কলাকু ধড়া ধড়াকু কলা করিবারে সেমানে উস্তাদ আউ সাক্ষী দেওয়াকু কার সাহস অছি যে এ দুনিয়ার পরা বিচ বজারে খণ্ডাকাতিরে মরিথিবা লোক ষণ্ডভুষ দেই মরিগলা বলি কোর্টে প্রমাণিত হইয়াউছি। বিচরা ষণ্ডর ভাগ্য ভালো, মানুষ হয়নি, পশু হয়ে যাইছি, নহলে বিনা দোষরে জেলরে জীবন সারা চকি পেছতান্তা। আউ আপন মানে যো মানে গুন্ডাগিরি দাদাগিরি করছন্তি, করন্তু করন্তু, ভাবুছন্তি সবুদিন এমতি গুন্ডাগিরি করি খসি পলাইবে, অমাবাস্যা তো আর সবুদিন রহিবেন না, যোদিন পুলিশ হাতরে ধরা পড়িবে কিংবা ঠিক লোক হাবুড়ে পড়িগলে সেদিন আপনার গোড়া হাত মধ্যে কঙ্কড়া ভাগ উপড়া হয়ে যাব, জেলরু খসিবাকু সবু রাস্তা বন্ধ হয়ে যাই সেতবে জনা পড়ব। থরে জেল যাই আসলে পরা আপনার পছরে চোর স্টাম্প লাগলা, লোকে কবে ইয়ে সেই লোক অমুক বাপার পুয় দাদাগিরি কাটু সেদিন গন্ডগোলের গোড়টা গলারু থা পড়িগলা একাথরকে, ভাল হয়েছি, সবুদিন দেহরে সে তাকত নথিব কি মনরে সেটিকি বড় মধ্যে নথিব। আউ নিজ বসি ভাবুথিবে সেদিন গুন্ডাগিরি ন করিথিলে হয়তো গোড়টা মোর থাকা আউ সুখ দুঃখে চলিথান্তি, অন্তত মূল্যা মজুরি করে মধ্যে চলিপারিথান্তি। আউ যৌ শৈতানক পাই এতক কলি এবে সে মতে আদৌ ধরা দৌনি, দাণ্ডরে ভিকারি ভাড়া ব্যবহার করছি দেখিলে, কাঁথরু কণ্টাটা উপাড়ি দেলে কণ্টাটা সিনা বাহারি পড়িব, হেলে দাগ কোণ এতে সহজরে লিভিব, চণ্ডাশকুরু ধর্মাশক হওয়া এতে সহজ নুয়ে আজ্ঞা, লোকে সমস্তে আপনার দূরেবাকু চাইবে, আও আপনার যেতে মিশিবাকু চেষ্টা কলে মধ্যে কিছু লাভ হবনি, করিথিবা কর্মফল ভোগিবে হি ভোগিবে। আউ যৌ লোক মানে গুন্ডা মানুষ বাঁ হাত ডাণ হাত করে পোষি রাখিছন্তি, আউ পয়সা বলরে গাদিকু মাড়ি বসি রাখিছন্তি, ডরে মরে অথবা টঙ্কারে লোককে কিণুছন্তি, সে দাসপ্রথা মধ্যে বেশি দিন যাবে না আজ্ঞা, লোক এথর আউ এতে উল্লাহ হই নাহান্তি কাল্লা হই নাহান্তি, দেখবে দিন আসব কৌশি শক্তি আউ কাম দেবনি, অন্যায় অত্যাচার বিরুদ্ধে কিপর লোক স্বর উত্তোলন করবে আপনার দেখবে, নিজ উপরক আসলে কি ছাড় দেব কহিলেন, মানুষ পরা সবুঠু স্বার্থপর, কাহার কণ হয়ে গলা দেখি সম্ভাব, হলে নিজ মা ভৌণী উপরক যেতবে কথা আসব সেতবে মনে হব আজি যা হব হয়ে যাও তার দাদাগিরি ছড়াই দেবি, মো জীবন পছে যাব সিনা গোটা খসাই দেবি, আউ জনে অন্টা ভিড়লে আজ্ঞা সমস্তে আসি এতে দিনের রাগ মেটাই দেবে, আপনার বুলি বুলি সেইটি হি আসবে, হলে এবে ছাড় দেউছন্তি কাহিঁকি, সেমানকর মুহ বড়জিবনি, তাপরে সেমানে পকেট মারু ডকায়ত বানিযিবে, কাহাকু খাতির করিবেনি, যেতে লোক থাকতু ডরিবেনি, সেমানে লোকমানকু ঠিক চিনিছন্তি আর জানিছন্তি, সমস্তে ডরুয়া ছেরুয়া, কা ছাতিরে পানি নাই যে বিরোধ করিব অটকাইব, তেণু মন যাহা চাইব তা করিবে, আপনার কিছু দোষ থাউ কি নথাউ, কিছু কুহন্তু কি ন কুহন্তু, বিচ বজারে লুট তরাজ করবে, তেণু মু কহিবা কথা টিকে শুনন্তু, যোটি দেখুছন্তি অন্যায় অত্যাচার হচ্ছে নিজ প্রতি হচ্ছে বলে ভাবি যাহা প্রতি হলে মধ্যে ছাড়ন্তুনি, কথার অছি পরা যোড়াকু ঘোড়া সরি নাই, কেতে তাকে তো কিয়ে দেখে হয়ে একাঠি হয়ে মাড়ি বসন্তু, অতীতর পরা গাঁ মিলি কি রাজা মহারাজ মধ্যে ডরি যাইছন্তি না, কোন মু ভুল কইলি?
1: শুনিলে শুণিমা হেউ উপস্থাপনা কলে জগন্নাথ সেটি। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার বর্তমান কার্যক্রম শুণুছন্তি। কার্যক্রম আমকেন্দ্রর প্রসারিত হেউছি মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহার্জরে এবং এফএম্রে 103.6 মেগাহার্জ যোগে। মোবাইল ফোনর নিউজন এআইআর আপ সাহায্যে আপনার আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপারুছন্তি। বর্তমান প্রচার করুছু শ্রীমদ ভাগবত, আজি শুনন্তু ইহার 75তম ভাগ।

0: কলকাতাঠারে কেন্দ্রীয় পর্যবেক্ষক রূপে যোগ দিয়ে বিজেপির বরিষ্ঠ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদীয় দল বৈঠকের বিধায়ক মানে শুভেন্দু অধিকারী দলর নেতা ভাবে মনোনীত করেছিল। এ সম্পর্কে গণমাধ্যমক সূচনা দিয়ে শ্রী শাহ
1: लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूँ।
0: আজির এই সংসদীয় দল বৈঠকে বিজেপি নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক ভাবে যোগ দিয়েছিলেন। বৈঠক পরে গণমাধ্যমক এ সম্পর্কে সূচনা দিয়ে শ্রী মাঝি কইছন্তি,
2: 2011 में 3 सीट से आज की 200 पार हमारे लिए एक अविस्मरणीय यात्रा है। मुझे बहुत खुशी है, पश्चिम बंगाल के लोग अन्याय, अत्याचार और दुर्नीति का विरोध करके प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में विकास के रास्ता को चुने हैं। ये बंगाल के लिए एक बहुत बड़ी परिवर्तन है।
0: পশ্চিমবঙ্গর সীমা এণিকি সুরক্ষিত রহব বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতব্যক্ত করেছেন। আজ কলকাতাঠারে বিজেপি সংসদীয় দল বৈঠকে শুভেন্দু অধিকারী নেতা ভাবে নির্বাচিত হওয়ার পরে আয়োজিত এক সমারোহে উদ্বোধন দিয়ে সে কেন শ্রী শাহ পশ্চিমবঙ্গের বিজেপির যাত্রা সংঘর্ষপূর্ণ হয়েছিল আনন্দদায়ক। পশ্চিমবঙ্গে আজ বিজয় বিভিন্ন দিগর উল্লেখনীয় বলে অভিহিত করে শ্রী শাহ 1950 মশায় শ্যামাপ্রসাদ মুখার্জীর নেতৃত্বে আরম্ভ হয়ে আদর্শগত যাত্রার অনেক বর্ষ সংঘর্ষ পরে ভারতীয় জনতা পার্টি বর্তমান গঙ্গোত্রী গঙ্গাসাগর পর্যন্ত নিজ সরকার গঠন করিবার সফল হয়েছে। পশ্চিমবঙ্গের সামগ্রিক বিকাশ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা দিগরে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে সে কহিছন্তি। শ্রী শাহ সোনার বাংলা গঠন বিজেপির লক্ষ্য ও সংকল্প বলে কহিবা সহিত এর সংস্কৃতি ও পরম্পরা এবে বিদেশী প্রভাবর মুক্ত হয়েছে বলে মতব্যক্ত করেছেন। এই সমারোহে উদ্বোধন দিয়ে শুভেন্দু অধিকারী কহিছন্তি, প্রধানমন্ত্রীর মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ ও সবকা কল্যাণ আধারে বিজেপি রাজ্যের জনকল্যাণকারী যোজনার কার্যকারী করিব। রাজ্যের বিজেপির এই সফল যাত্রা লাগি বলিদান দিয়ে দলর সমস্ত কার্যকর্তা প্রতি সে নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তামিলনাড়ুর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের একক সর্ববৃহৎ দল ভাবে টিভিকে রাজ্যের সরকার গঠন লাগি সিপিআই সিপিএম এবং ভিসিকে দল নিকটর সমর্থন লোড়িছে। সিপিআই এবং সিপিএম প্রত্যেকঙ্ক নিকটরে দুইজন লেখায় বিধায়ক অছন্তি। আজ এ সম্পর্কে বিস্তৃত আলোচনা পরে এই দুই দল রাজ্যের সরকার গঠন করিবা লাগি টিভিকে কু নিঃসর্ত সমর্থন দেবে বলে ঘোষণা করিছন্তি। কংগ্রেস 5 জন বিধায়কঙ্ক সহিত টিভিকে কু সমর্থন দেব বলে পূর্বরু ঘোষণা করিসারিছি। অন্যপক্ষে ভিসিকে আজি কিংবা আসন্তাকালি নিজের নিষ্পত্তি সম্পর্কে ঘোষণা করিবার সম্ভাবনা রয়েছে বলে আমার সংবাদদাতা জনাইছন্তি। চলিত বিধানসভা নির্বাচনের মিলিথিবা জনাদেশকু বিজেপি আনন্দর সহ গ্রহণ করিছি বলে রাজ্য সভাপতি নাইনার নগেন্দ্রন স্পষ্ট করিছন্তি। সরকার গঠন লাগি বিজেপি টিভিকে সহিত কোনোসি গঠবন্ধন করিব নাহি বলে শ্রী নগেন্দ্রন গণমাধ্যমকু স্পষ্ট করিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। দেশের সশক্ত সুরক্ষা ব্যবস্থা কেবল সীমা রক্ষা লাগি নুহে বরং সমগ্র সমাজ পরিবেশ ও নাগরিকঙ্ক লাগি উদ্দিষ্ট বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মতব্যক্ত করেছেন। আজ ভারতীয় সেনার তিরঙ্গা পর্বত উদ্ধারকারী বল টিএমআর র 10 বর্ষ পূর্তি অবসরের নয়াদিল্লিঠারে আয়োজিত এক সমারোহে উদ্বোধন দিয়ে সে কহিছন্তি। প্রতিরক্ষামন্ত্রী কহিছন্তি সশক্ত ভারতের সীমাগুড়িক সুরক্ষিত রহিবা সহিত সম্প্রদায়ক মধ্যে সদ্ভাবনা বজায় রহিতায়। এতদ্ব্যতীত বিপর্যয় সময়ের প্রত্যেক নাগরিকঙ্ক জীবন মধ্যে সুরক্ষিত রহিতায় বলে সে কহিছন্তি। হিমালয় ভলি দুর্গম তথা স্পর্শকাতর অঞ্চলের টিএমআর কেবল উদ্ধার কার্যে নিয়োজিত হয়ে নথায় বরং জাতীয় বিপর্যয় সময়ের স্থানীয় জনতাঙ্ক বিশ্বাসভাজন হওয়া সহিত সেনাবাহিনী বাহিনীকে সহায়তা করিবার এক দৃঢ় স্তম্ভ ভাবে কার্য করিথায় বলে প্রতিরক্ষামন্ত্রী কহিছন্তি। দেশের সম্ভাব্য বন্যা ও জারি রহিতিবা গ্রীষ্মলহরী স্থিতির মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে আসন্তা রবিবার দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লির এক উচ্চস্তরীয় বৈঠকে সমীক্ষা করবে। নাগরিক কৈন্দ্রিক বিপর্যয় পরিচালনা এবং এহাকু সফলতার সহ মোকাবিলা করিবা ব্যবস্থাকু সশক্ত করিবা সহিত সুশাসন দিগরে সরকারক প্রতিবদ্ধতা এই উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক মাধ্যমে প্রতিফলিত হেউচি। শ্রী শাহ অগ্রিম সতর্ক সূচনা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থাগুড়িকর এ দিগরে প্রস্তুতি সম্বল মুতায়ন তথা আন্তঃসংস্থা সমন্বয়।

পরবর্তী কথাচিত্র টাইগার। গীতটির কণ্ঠদান করেছেন বিষ্ণুমোহন কবি, বাপ্পু গোস্বামী গীতরে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি স্ট্রং কেমন অছি?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষা বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: পরবর্তী গীত পাইঁ আমার অনুরোধ করিথিবা শ্রোতামানে হেলে পালিগুড়া বামনিপুট জয়পুর আপন হেলে রঘুনাথ প্রধানী, রাজু প্রধানী, সুকান্তি প্রধানী, পূর্ণচন্দ্র গৌড়, নবীনা গৌড়, নবীন প্রধানী, মহেশ্বর মাড়ি এবং দেবমাড়ি। ভুলিয়াশিকুয়া খড়িয়াল নয়াপড়ার আপন হেলে মিলন হান্স, ভবানী শঙ্কর, সুশীল ভারতী, শুভম ঈশ্বর, পালেশ্বর এবং ধনেশ্বর। দেওকালী মহান্তি সাই শঙ্খত্রাস কটকরু সুনীলকান্ত মহান্তি, সরোজকান্ত, লক্ষ্মীকান্ত, অঞ্জলি, সুষমা, বীণাপাণি, ভাউজ সুমিতা, সবিতা, ঝিও মীরা, সুদীপা, সুপ্রীতি, আকৃতি, সৌরতপা, বারমিতা, পুও বিশু ও সান বহু প্রসন্না। আপন হেলে সুনারি সাই জয়পুর কে মোহন রাও আচারী, কে জ্যোতি, কে শ্রুতি, কে গজেন্দ্র আচারী এবং অন্য মানে। অন্য এক চিঠিরে আপন হলে বরুণ সিং শেরগড় বালেশ্বর, গঙ্গাধর বেহেরা, নয়না বেহেরা, স্মৃতিপুষ্প এবং অভিলিপ্সা। অনুরোধ রয়েছে আপন মানঙ্কর দো কলিয়া কথাচিত্রর এই গীতটি পাই। গীতটির কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর এবং মহম্মদ রফি। সাহির গীতরে সঙ্গীত দিয়েছেন রবি। কথাচিত্র দো কলিয়া।